0: আপনি কোথা থেকে আসেন আসছেন?
1: দিদি ভাই বাংলাদেশ, বাংলাদেশ
2: tu
0: da quanto tempo sei qui? Da quanto tempo in Italia te ascen?
1: 9 mesi.
0: Sì,
1: sì, sì.
0: Ok.
1: Tutti parco pulire 9 mesi, tutti parco 9 mesi e 18 pulire.
0: মানে বলতেছে হচ্ছে যে আপনারা এই ধরনের অ্যাক্টিভিটিস বেশি করে থাকেন?
1: সি সি
3: আর অন্যান্য পার্কে, ওইদিকে একটা পার্ক আছে ওইদিকে আর ওই পার্কে ও শত্রুজা, শত্রুজা এই যে স্টেশন পার্ক সি পুলিরে
0: Sì, la stazione.
3: Sì,
0: sì, perché la stazione è spesso Milano, un po' sì. sporca, no?
1: Milano, i deserti, e c'è qua scuola il tuo ballo fai, i deserti, Milano, sette curi, il tuo amortizzatore ballo laghi.
0: Sono volontario e mi piace pulire il mio quartiere.
3: Come curi?